কবি অবশ্যই ওখানে আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ আজ